0: শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের বাংলা প্রোগ্রামে। আজকের এই বাংলা প্রোগ্রামে আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় সাদিত এবং আমাদের পরিচিত একজন মুখ আলাউদ্দিন স্যার এবং আমি জেসমিনা। আর অনুষ্ঠানটি সরাসরি শুনতে পারবেন বুধবার ব্রিসবেন সময় রাত 8টা এবং বাংলাদেশ সময় বিকেল 4টায়। টিউন করুন 98.1 FM অথবা গুগল করুন রেডিও 4EB FM লাইভে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আলাউদ্দিন স্যার। আমি প্রোগ্রাম শুরু করার আগে স্যারের সাথে কথা বলছিলাম, স্যারের সাথে পরিচয় হলো, অনেক কিছু স্যার থেকে জানতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে। তারপর আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি যদি আপনার একটা ইন্ট্রোডাকশন দিতেন আজকে, যারা আমাদের অনুষ্ঠান শুনছে তারা আপনার সম্পর্কে আর একটু ভালোভাবে জানতে পারত।
1: ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি যে এটা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি সম্মানিত বোধ করছি। আমি আসলে আজকে এটা বিজয় দিবসের প্রোগ্রাম, আমাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি প্রসঙ্গে আরও পরে বলব। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমি ব্রিসবেনে আছি 1990 সাল থেকে। আমার জন্মস্থান চুয়াডাঙ্গা জেলায়, আমার পড়াশোনা চুয়াডাঙ্গা জেলার একটা হাই স্কুল দর্শনাতে, সেখান থেকে পড়াশোনা করে আমি রাজশাহী সরকারি কলেজ, ওখান থেকে ইন্টারমিডিয়েট, তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অনার্স, মাস্টার্স, তারপর ওখানে শিক্ষকতা শুরু করি, বাইরে আসি, মাস্টার্স করে আবার ফিরে যাই। আবার 1984 সালে মোটামুটি বলা যায় যে আমি একবারই চলে আসি আর কি অস্ট্রেলিয়াতে। নিউক্যাসল থেকে আমি পিএইচডি করি, তারপর ব্রিসবেনে আমি শিক্ষকতা শুরু করি। আমার শিক্ষকতা জীবনের প্রথম শুরু হচ্ছে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, যেটা ওখানে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি ওখানে সেই লেকচারার ছিলাম, তারপর এখানে আসি। আমি যখন ব্রিসবেনে যখন আসি তখন আমার অল্প কিছু লোক ছিলেন যারা এখনও আছেন, কেউ আমাদের ছেড়ে চলে গেছেন চিরকালের জন্য। মিসেস চৌধুরী, নাম শুনে থাকবেন ওনা, তারপরে জনাব খালেদ আসাদুল্লাহ, উনি আমাদের মধ্যে নেই। আর তখন যারা ছিলেন তাদের মধ্যে এখনও যারা আছেন এখানে, ইকবাল সাহেব, ইকবাল আহমেদ, ওনার আপনি চেনেন তো ওনাকে?
2: জি
1: হ্যাঁ, ইকবাল সাহেব। তারপরে প্রফেসর ইয়ানাতুল ইসলাম পারভেজ, উনি ছিলেন। মোয়াজ্জেম সাহেবকে আমি পেয়েছি, উনি আমার পরে এসছেন। আদিল খান সাহেব তখন ছিলেন, এখনও আছেন। খুরশিদ আলম সাহেব নামে বুয়েট্রাক প্রফেসর ছিলেন, উনি পরে গ্রিফিতে ছিলেন, এখন রিটায়ার্ড। এই আর কি, এই হচ্ছে। আর তখন লোক সংখ্যা খুবই কম ছিল, বাঙালি পপুলেশন, সবাই সবাইকে চিনত। এখন আমাদের কমিউনিটি এখন অনেক সমৃদ্ধ।
2: জি,
1: আমাদের মানে দ্বিতীয় এমনকি তৃতীয় প্রজন্ম তারাও এগিয়ে যাচ্ছে, আমার দেখে ভীষণ ভালো লাগছে, আমার জন্য অত্যন্ত আনন্দের।
0: আজকে তো আমরা প্রোগ্রামটা সাজাবো একটু বিজয় বিজয় ভাবে। আজকে প্রোগ্রামে হবে আমাদের বাংলাদেশের একটা সেলিব্রেশন, যে বিজয় উদযাপন। তো স্যার, আপনি তো আপনার সেই ব্রিসবেনের অনেক কিছুই বললেন, আপনার যখন আসছেন একটা অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সাথে, তখন বাংলাদেশিরা কম ছিল, এখন তো বাংলাদেশি। আপনি পাবলিক ট্রান্সপোর্টে যদি উঠেন দেখবেন বাংলা কথা শুনতে পারছেন, মানে এত বাংলাদেশি হয়ে গেছে। তো স্যার, আমি জানতে চাই মানে আপনার সেই একটু আমরা অতীতে ফিরে যাই। হ্যাঁ স্যার, আপনার যুদ্ধের সময় আপনার মানে কি সময়টা গেছিল, আপনার কিভাবে সময় কেটেছিল, বা যুদ্ধের সেই স্মৃতিগুলোকে আপনার মনে পড়ে, বা আমাদের সাথে যদি স্যার একটু শেয়ার করেন।
1: আমি অবশ্যই শেয়ার করব, এবং ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি ঠিক যুদ্ধ, আমরা যেটাকে স্বাধীনতা যুদ্ধ যেটা বলি সেটা কিন্তু 9 মাস আর কি, মার্চ থেকে 26 মার্চ থেকে আপনার 16 ডিসেম্বর, এইটা কিন্তু দীর্ঘ 2 যুগ, 12 বছর 1 যুগ বলা হয় আর কি। কেন বলা হয় তার কোনো কারণ আমি খুঁজে পাই না, কিন্তু তার 24 বছর বা সিকি শতাব্দী এই ধরে পাকিস্তানের জন্ম যখন হয় 1947 সালে, তারপর থেকেই 1948 সালের ভাষা আন্দোলন, 1952-এর ভাষা আন্দোলন, 1954-এর নির্বাচন, তারপরে 1962 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং 71 মুক্তিযুদ্ধ, এগুলো একটা ধাপ। চূড়ান্ত পর্যায়ে হচ্ছে মুক্তিযুদ্ধ, যেটা স্বাধীনতা যুদ্ধ যেটাকে আমরা বলি, সেটাই 9 মাসের। এখানে একটা ব্যাপার হলো কি, এক এক ধাপে আস্তে আস্তে এগিয়েছে। তো আমি যেটুকু দেখেছি, আমি আসলে স্কুলে থাকতে ওগুলো সম্পর্কে জানতাম, আমি রাজশাহী কলেজে আসার পরে মোটামুটি ওই রাজশাহী কলেজ প্রথম

0: তারপরে যেটা হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই সত্তরের নির্বাচন যেটা, এইটা ছিল সবচেয়ে তাইটি। তার আগে থেকেই কিন্তু মানুষের ভিতরে এই ধরনের একটা আমি জিনিসটি লক্ষ্য করেছি, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের বাইরে মনে হচ্ছে
1: এই সময় আপনি আসলে

0: শুনছেন ফোর এবি রেডিও বাংলা অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি হাসান তানভীর। আজ বুধবার 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ এবং 29 মহরম 1428 হিজড়ি। আজকে আমরা প্রতি বুধবার রাত্রি 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বাংলা অনুষ্ঠান সম্প্রচারিত, লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হয় এই ফোর এবি রেডিওতে। আজকে আমার সাথে স্টুডিওতে আছেন আমাদের বাংলা কমিউনিটির খুবই জনপ্রিয় একজন মানুষ, তার কাছে আমরা কথা শুনবো এবং সেই সাথে আমাদের সাথে ওভার ফোনে বাংলাদেশ থেকে কয়েকজন আমাদের সাথে যুক্ত হবেন, তাদের সাথে আমরা কথা বলবো। এবং যারা এই মুহূর্তে আমাদেরকে রেডিওতে শুনছেন, চাইলে আপনারাও ফেসবুকে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন, সেখানে কমেন্টস করতে পারেন, সেগুলো আমরা পড়ার চেষ্টা করবো আর কি। এবং এই বাংলা রেডিওর এক ঘন্টার সময় আমার কাছে খুবই, এটাকে কি বলে, যে আমি সবসময় আগ্রহ নিয়ে বসে থাকি যে কখন এই প্রোগ্রামটি আমি শুনতে পাবো কিংবা আসতে পারবো। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন এই মুহূর্তে আমাদের বাংলা কমিউনিটি খুবই জনপ্রিয় একজন মানুষ, পেশায় তিনি একজন শিক্ষক, কিন্তু মনে প্রাণে তিনি বাংলা সাহিত্য, বাংলা চর্চা নিয়েই তিনি সবসময় থাকেন। এবং সেই সাথে তাকে নিয়ে বিশ্লেষণ করলে বা বর্ণনা দিলে কিংবা তাকে নিয়ে আমরা যদি তার মানে তাকে নিয়ে যদি বলতে চাই অনেক কিছু বলা হবে, আমি সেগুলোর দিকে না গিয়ে বরঞ্চ তার পরিচয় আমরা তার কাছ থেকে একটু শুনবো এবং তারপর আমরা অনুষ্ঠান সামনের দিকে নিব।
1: থ্যাংক ইউ তানভীর, খুব ভালো। আমাদের শুরুতে শ্রোতাবৃন্দ একটু যান্ত্রিক গোলযোগ ছিল, এটা হতেই পারে, আশা করি আমাদেরকে এবং তানভীরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসার সময় একটু বৃষ্টিও হচ্ছিল, একসাথে আমরা এলাম। এবং আমি তপন সরকার, আমি দীর্ঘদিন ধরে ব্রিসবেনে রয়েছি এবং এখানে আমি শিক্ষকতার সাথে যুক্ত আছি, বিশ্ববিদ্যালয়ে পড়ানো এটাই আমার কাজ এবং গবেষণা। কিন্তু হ্যাঁ, আমি সাহিত্য এবং যে অন্য যে বিষয়গুলো আছে এখন সেগুলোর প্রতি আমার খুব আগ্রহ রয়েছে।
0: মানে আমার কাছে কেন জানি মনে হয় যে জীবিকার জন্য আপনি শিক্ষকতা করেন, কিন্তু মনের যে আসলে খোরাক, যে ভালো লাগা, ভালোবাসা, সেইটার জন্য আপনার সাহিত্য চর্চা, গান, এবং সেই সাথে আমি আপনার বাসায় গিয়েছি, সেখানে আমাদের মনে আছে গত বছর ব্যাবের অনুষ্ঠানের আগে গানের রিহার্সেলে আমার সৌভাগ্য হয়েছিল আপনার বাসায় গিয়ে। এবং আপনার বাসায় গিয়ে এই যে সংস্কৃত মনা মানুষ এবং তাদের পুরো পরিবারই, আমার কাছে মনে হয় যে আপনারা আসলে এগুলো ধারণ করেন। এবং আসার সময় আপনার সাথে কথা হচ্ছিল যে আপনার সেই 1995 সাল থেকে বেতারে কাজ করার একটা অভিজ্ঞতা আপনার ছিল, এবং সেই সময় সুন্দরবনে যারা আমরা যাদেরকে মোয়াল বলি, বাওয়াল বলি, তাদেরকে নিয়ে আপনি কাজ করেছেন, তো সেই জায়গা থেকে। এবং সেই সাথে এই যে সংস্কৃতকে ধরে রাখে, এই যে প্রবাসে এসেও আপনি 2006 সালে এখানে এসছেন, তার আগে জাপানে ছিলেন, তো এই যে এখানে এসে এইভাবেও এটাকে ধরে রেখেছেন কী করে আসলে, এইটা মানে কীভাবে সম্ভব?
1: এটা খুব দরকার। আমি আসলে খুব গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমি বড় হয়েছি, সে জায়গায় রেডিওটাই একমাত্র একটা অবলম্বন ছিল। এবং আমরা কিন্তু এখন অনেকে হয়তো বিষয়টা এরকমভাবে ভাবতেই পারে না, কিন্তু আমাদের কাছে রেডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এবং আমরা রেডিও শুনতাম তখনকার সময়ে। আমাদের একটার পর একটা, আমরা ভয়েস অফ আমেরিকা থেকে শুরু করে, আমরা মানে বিবিসি রেডিও থেকে শুরু করে, এমনকি জাপান রেডিও থেকে শুরু করে, ভয়েস অফ, মানে বিভিন্ন ধরনের রেডিও কিন্তু আছে সারা পৃথিবীতে, বাংলা রেডিও কিন্তু সারা পৃথিবীতে কিন্তু বহু বহু জায়গায় আছে। এবং এগুলো যেগুলো বললাম সেগুলো আমাদের প্রধান রেডিও, কিন্তু যারা এই সারা পৃথিবীতে আমাদের বাংলা রেডিওর সাথে কাজ করছে, এখানে তুমিও আছে এবং আমাদের এখানে যারা আমাদের সবাই আছে, সবার জন্যে যে কত বড় আমার একটা গর্ববোধ যে আমরা রেডিওর মাধ্যমে আমরা কিন্তু একে অপরের কাছে পৌঁছে যাচ্ছি। এবং এই ইথারের মাধ্যমে যে আমরা এমনভাবে পৌঁছে যাচ্ছি যে কেউ একজন হয়তো গাড়ি চালিয়ে যাচ্ছে এবং কেউ হয়তো একজন একটা পিজা ডেলিভারি দেবে অনেক রাতে, কিন্তু তার কিন্তু এই রেডিওর মাধ্যমে কিন্তু সে যুক্ত আছে, সে কিন্তু একই সাথে কিন্তু টেলিভিশন দেখে গাড়ি চালাতে পারছে না, কিন্তু সে কিন্তু দিব্যি রেডিওটা শুনছে আর গাড়ি চালাচ্ছে। এই যে একটা রেডিওর যে শক্তি, এটা আমার কাছে সবসময় ভালো লাগে। আমি যে প্রোগ্রামটা সুন্দরবনে করেছিলাম সেটি মাওয়ালি বাওয়ালি এদের নিয়ে, এবং তখন আমরা ওদের যে তারা যে মানে জলে কুমির ডাঙায় বাঘ ব্যাপারটা আসলে মানে এমনি বলে, কিন্তু আসলে ব্যাপারটা সত্যি। আমি যেহেতু চাকরি করেছি সুন্দরবনে, সেটা আমি জানি যে কতটা সত্যি। এবং শুধু তা না, ওখানে আরও বিপদসংকুল পরিস্থিতিতে তারা পড়ে, মানে মাওয়ালি বাওয়ালিরা, বনজীবীরা, সেখানে বিষাক্ত সাপ আছে যেটা আমরা আসলে ভাবতেই পারি না ওখানে। তারপরে ওখানে বিভিন্ন ধরনের যারা আছে আর কি, তাদের কবলেও তারা পড়ে, অনেক সময় ডাকাতের কবলেও পড়ে, সব কিছু মিলিয়ে মানে এই, এবং আবহাওয়া যখন বৈরী হয় তখনও কিন্তু তারা রেডিওর উপরে কিন্তু মানে কিন্তু তারা ইয়ে করে,
0: মানে এক প্রকারের রেডিও কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন আমাদের জলোচ্ছ্বাস আসে বা এই যে প্রাকৃতিক দুর্যোগ আসে, যারা সাগরে থাকে তাদের কিন্তু একমাত্র কমিউনিকেশনের ওয়ে হচ্ছে ওই রেডিও শোনা। এবং এখন না হয় ইন্টারনেটের যুগ, আমরা চাইলেই গুগলে গিয়ে আমাদের ওয়েদার দেখতে পারছি, আদৌ এক ঘন্টা পরে আসলে কখন বৃষ্টি হবে কিনা সেটাও আমরা দেখতে পাই, কিন্তু আসলে আলটিমেটলি যেটা হয়তো ওই সময় তখন তো আর এত ইন্টারনেট ছিল না, তখন ওই রেডিও অন করা থাকতো সবসময়, রেডিওতে গান বাজতো আর কিছুক্ষণ পর পরে আবহাওয়ার যে আপডেট সেটা। আমরা একটু আসলে শুরু করেছিলাম আপনার বাসা থেকে আর কি, তো সামনে একটা বেশ বড় প্রোগ্রাম আছে ব্যাবের,
1: আমরা এই প্রোগ্রামটা নিয়ে ডিটেইল আমাদের আগামী সপ্তাহে আমাদের যারা করছে তারা আসবে, তো ওটা আমরা আগামী সপ্তাহের জন্য রাখি এই সারপ্রাইজটা। তবে হ্যাঁ, খুব বড় একটা প্রোগ্রাম এবং সামান্যভাবে আমি একটু যুক্ত আছি, আশা করি সবাই আসবে, কিন্তু ওটা প্রোগ্রামটা আগামী সপ্তাহে আসবে। আমি একটা মানে যেহেতু শিক্ষকতার সাথে আছি, আমাকে পলিন খুব সুন্দরভাবে বলছিলেন যে দাদা, এখানে যারা বিভিন্ন ভাবে যারা পড়ালেখা করতে এসেছে আমাদের বাংলাদেশি ছাত্রছাত্রীরা, তাদেরকে নিয়ে যদি আমরা একটা আলোচনা করতে চাই, তো সেটা আর কি আমি এখন সেই একটা আলোচনাতে যাব, সেই আলোচনাটা আমি করব এখন। তো সেই আলোচনাটা খুব শীঘ্রই আমি এখন শুরু করছি। আমি যেহেতু শিক্ষকতার সাথে আছি, প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রী থেকে অনেকেই এখানে আসেন এবং আমি কথা বলবো এ পর্যায়ে একটা বাংলাদেশি দুইজন ছাত্রছাত্রী আমি আজকে আমি দিয়েছিলাম সেখানে। আমার সাথে রয়েছেন ঐশ্বর্য সাহা এবং ফারুক খান। ফারুক এবং ঐশ্বর্য, তোমরা কি শুনতে পাচ্ছ?
2: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: ফারুক তুমি শুনতে পাচ্ছ তাই তো?
3: জি জি শুনতে পাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা, তো প্রথমে আমি তোমাদেরকে একটু বলছি যে তোমরা তো এখানে পড়ালেখা করতে এসেছো, এটা একটা বড্ড একটা বিরাট একটা চ্যালেঞ্জ। আমি নিজেও অনেক অনেক আগে এখানে পড়ালেখা করতে এসেছিলাম, ফলে আমি তো এটা জানি

0: খুব ভালো। তো তারপরে যে তুমি মানে অস্ট্রেলিয়াতে এলে, অস্ট্রেলিয়াকেই তুমি বিশেষ করে, তোমার ক্ষেত্রটা একটু অন্যরকম, তুমি আমেরিকা থেকে অস্ট্রেলিয়াতে এসছো, তোমার কি কোনো ভালো লাগা বা অন্য কোনো কারণ আছে যে তুমি কেন এখানে পড়ালেখার জন্য এলে?
1: অ্যাকচুয়ালি আমেরিকাতে ছিলাম আমি মাস্টার্স এর জন্যই, মাস্টার্স ইস্টার্ন ডিজাইনিং এর মাস্টার্স এর জন্যই গেছি। সো যখন আমি পিএইচডির জন্য প্ল্যান করি, তখন হচ্ছে আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি অ্যাপ্লাই করতে থাকি। তো তখন আমি অস্ট্রেলিয়া থেকে চান্স পাই, তো তখন ভাবলাম ঠিক আছে আরেকটা কান্ট্রিতে এক্সপ্লোর করা পিএইচডির জন্য, আর স্টাডিজ দ্য বেস্ট পারপাস। সো
0: আচ্ছা আচ্ছা, আর আমার মনে হচ্ছে যে আমাদের ওয়েদারটা তোমার তো ভালো লাগছে, যদিও টোম্বাটা সম্ভবত একটু ঠান্ডা আমরা যারা ব্রিসবেনে আছি। যাই হোক, আমি তোমার কাছে পরে আসছি, আমি এবার ফারুকের কাছে যাব। ফারুক, তোমার একটা খুব দীর্ঘ একটা ক্যারিয়ার অলরেডি রয়েছে দেশে, তুমি একটু আমাদেরকে বলো, তুমি জানি তুমি কত খুব একজন নিবেদিত প্রাণ একজন গবেষক, তুমি আমাদেরকে কিছু বলো তোমার সম্পর্কে।
2: আমি যদি আমার এই পিএইচডি জার্নিটার কথা বলি, যেটা বললেন যে আমি আসলে বাংলাদেশে বিসিএস ট্যাক্স ক্যাডারে প্রায় 10 বছর ধরে সার্ভিস করেছি। তারপর আমি 2019 সালে অস্ট্রেলিয়া ওয়েড স্কলারশিপের মাধ্যমে মোনাশ ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল অ্যাকাউন্টিং এ মাস্টার্স করে যাই, এবং আমি যাওয়ার পরে একটা ফিল করি যে আমাদের দেশে আসলে যেভাবে কর আইনগুলো হচ্ছে এবং এখানে আসলে আমাদের ওই ধরনের স্ট্রং রিসার্চ ফিল্ড নেই, তো আমি তখন নিজ থেকে কিছু কাজ চেষ্টা করি এবং আমি ফিল করি যে না আসলে আমাকে নিজেকে এই জায়গাটা আরো বেশি এনরিচ করতে হবে। তো তখন আসলে আমি ডিসাইড করি যে না আমি আবার একটা পিএইচডি করব। তো সেই সেই ইচ্ছা থেকে আসলে অস্ট্রেলিয়াতে আসা, দেন গ্রিফিথ ইউনিভার্সিটিতে এখানে ফাইন্যান্সিয়াল ক্রাইম যে ইনস্টিটিউট আছে, তো সেখান থেকে তখন আমি একটা স্কলারশিপ পেলাম যে এখানে আমি মানে ট্যাক্স বিষয়ক যে আছে, আমি ইন্টারন্যাশনাল কর্পোরেট ট্যাক্স অ্যাভয়েডেন্স যে বিষয়টা তার উপরেই তখন পিএইচডি করতে আসলাম।
0: তো তুমি তাহলে গ্রিফিথ ইউনিভার্সিটিতে রয়েছো এবং ঐশ্বর্য রয়েছে ইউনিভার্সিটি অফ সাদার্ন কুইন্সল্যান্ডে। এখানে যে এলে, আমি একটার পরে আবার আসছি, আবার ফিরে যাচ্ছি ঐশ্বর্যের কাছে, এখানে তো প্রাথমিক একটা চ্যালেঞ্জ তোমাদের কাছে থাকে, যদিও তুমি অন্য একটা বড় দেশ থেকে তুমি এখানে এসছো, সেখানে কিছু অভিজ্ঞতা হয়েছে। অস্ট্রেলিয়াতে তোমার অভিজ্ঞতাটা কেমন এখনো পর্যন্ত ঐশ্বর্য?
1: এখনো পর্যন্ত হ্যাঁ পজিটিভ, বাট আমি যদি কম্পেয়ার করতে চাই তাহলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট তো অবশ্যই আছে। যেহেতু আমি টুম্বাতে আছি, তো টুম্বার ওয়েদার, তারপর এখানে যোগাযোগ ব্যবস্থা সবকিছু অনেকটা বেশি একটু ডিফারেন্ট, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল থাকে না, তো ওই দিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করছি। আর যদি পড়ালেখার দিক থেকে হয় তাহলে দুইটা একদমই দুই রকম, লাইক এতদিন হচ্ছে একাডেমিক্যালি মাস্টার্স এইগুলো একটা একাডেমিক্যালি কোর্স ওয়ার্ক ছিল, আর এখন পিএইচডি করতে এসে এখানে মানে নতুন করে এক্সপ্লোর করছে, কারণ এটা হচ্ছে কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট স্টাডি রিসার্চ বেস। সো এখানে পড়াশোনা বলতে গেলে সবকিছু মানে একটু ভিন্ন ধর্মী পাচ্ছি, তারপর নতুন কমিউনিটি, সবকিছু মিলে আমার এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত ভালো, অনেকটাই ভালো।
0: এই যে কমিউনিটির কথাটা বললে, আমরা কিন্তু একটা কমিউনিটি রেডিও এবং আমরা কমিউনিটি ওয়ার্ক করি সবাই কম বেশি, তোমরা তুমিও কমিউনিটি ওয়ার্ক করো, সবাই আমরা কমিউনিটি ওয়ার্ক করি, কমিউনিটি হিসেবে তুমি আমাদেরকে কেমনটা পেলে বা আমাদের কমিউনিটির কাছ থেকে তোমাদের এক্সপেকটেশনটা, তোমার এক্সপেকটেশনটা কী, আরও যে তো আরও কি সহযোগিতা আমরা করতে পারি, কীভাবে আমরা করতে পারি যারা নতুন এখানে আসছো? তারা আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি যারা আমাদের অগ্রজদের কাছ থেকে এখানে, সেটা যদি তুমি বলো।
1: অবশ্যই আমি কমিউনিটি থেকে খুব একটা বড় সাপোর্ট আমার এখানে আসলে বাংলাদেশি কমিউনিটি, কারণ আজকে আমার এই ফরেন জার্নিটা হচ্ছে এই 4 বছর চলছে এখন পর্যন্ত। তো এর মধ্যে এখানে আসার পরে সাধারণত আমাদের স্টুডেন্টদেরকে যারা আমরা বাইরে থেকে আসি তাদের মধ্যে সবচেয়ে বড় একটা প্রবলেম, যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে লোনলি ফিল করা, এখানে এসে একা থাকা সবকিছু মিলিয়ে। তো এখানে আসার পরে আমার বিগ সাপোর্ট ছিল বাংলাদেশি কমিউনিটি, বিকজ

0: অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট আমার ওরকম কোনো সহপাঠী নেই, আমার ক্লাস নেই, তো ওখানে নিজের স্টাডি নিজের করতে হয়। সো ওই ক্ষেত্রে আমার হচ্ছে ফ্রেন্ড সার্কেলটা অনেক কম এখানে তুলনামূলক। তো ওই ক্ষেত্রে গিয়ে এখানে আসার পরে একটা টাইম পিরিয়ডে বাংলাদেশি কমিউনিটিদেরকে থেকে ইনভিটেশন পাওয়া, তারপর কোনো প্রোগ্রাম হলে থেকে ইনভিটেশন পাওয়া, তারপর বড়টা হচ্ছে আমার বাসা খুঁজে দেওয়া।
1: খুঁজে দেওয়া, যাই হোক, এগুলোতে তোমাকে আমি তাহলে থ্যাংক ইউ ঐশ্বর্য। এবার আমি একটু ফারুকের কাছে যাই। ফারুক অনেক পরিণত বয়সে এখানে গবেষণার জন্য এসছে। তুমি তুমি যদি আমাদেরকে বলো, বিশেষ করে আর তোমার কাছ থেকে আরেকটু জানতে চাই যে তুমি তো অনেক ভালো করছো, তোমার কাছে আমরা জানতে চাই আমাদের ভবিষ্যতে যারা বাংলাদেশ থেকে এখানে পড়ালেখা করতে আসবে বা অন্য জায়গা থেকেও পড়ালেখা করতে আসুক, তাদের কোন বিষয়গুলো মানে বেশি বেশি তাদের একটু খোঁজ খেয়াল রাখা দরকার, জানে আমাদের আরও যারা আসছে ভবিষ্যতে তাদের সম্পর্কে তোমার পরামর্শটাও যদি দাও।
2: ধন্যবাদ। যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে মানে ঐশ্বর্য রায় যে কথাটা একটা কথা বলেছে আমি সেটা থেকে শুরু করব, যে অস্ট্রেলিয়াতে আসলে পড়াশোনাটা কিছুটা ভিন্ন আমাদের দেশ থেকে, আর বিশেষত কারো যদি পিএইচডি তে ইচ্ছা থাকে, পিএইচডি তো তারপর সেলফ স্টাডি, যেটা হয়তো শুরুতে আমার বুঝতেও কিছুটা সময় লেগেছে। আমি হয়তো ভাবছিলাম যে এটা হয়তো কোর্স ওয়ার্ক এর মতোই, সুপারভাইজার একটা গাইড করবে, এটা করতে বলবে, তারপর এটা করতে বলবে, কিন্তু না, আমি আসলে দেখলাম না, পিএইচডি আসলে জার্নিটা ভিন্ন, এখানে আসলে নিজেকেই কাজ করতে হয়। আর আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান কালচার বিষয় আছে যে এরা হয়তো সেলফ লার্নিংটাকে মানে এক্সপেক্ট করে যে কেউ নিজেই শিখে যাবে। তো আমার মনে হয় যে এই একটা মাইন্ডসেট খুব প্রয়োজন বাংলাদেশ থেকে যে আসবে, যে এখানে আমাকে কেউ ধরে শিখিয়ে দিবে না, আমাকে নিজ থেকে শিখতে হবে। আমাদের দেশে টিউটরিংটা একটু ডিফারেন্ট, আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করেছি হয়তো আমাদের টিচাররা অনেক বেশি ইনভলভ থাকে, দেখা যায় আমাদেরকে একটা ডেডলাইন দিয়ে দেবে, এখানে হয়তো
1: এবং খুব একটা মানে যেন তাদের নিজস্ব একটা ধ্যান ধারণা থাকে যে না আমরা কাজটা ভালো করব। তো থ্যাংক ইউ আসলে ঐশ্বর্য এবং ফারুক তোমাদের দুজনকেই। হ্যাঁ, আমরা অনেকটা খুশি হয়েছি তোমরা এবং তোমাদের একটা পড়ালেখাটা সুন্দরভাবে শেষ হোক, তোমরা ভবিষ্যতে দেশ জাতি শুধু মানে কোনো একটা গণ্ডির মধ্যে না, সারা পৃথিবীতে তোমাদের তোমাদের জ্ঞানটাকে ছড়িয়ে দাও। তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে, তানভীরের পক্ষ থেকে এবং আমাদের ব্রিসবেন রেডিওর পক্ষ থেকে।
3: ধন্যবাদ আপনাদের দুজনকেই যারা এই এই রাত্রেবেলা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ঘড়িতে সময় এখন 8:25, তো আমরা আসলে একটু যদিও একটু দেরি করে শুরু করেছি টেকনিক্যাল প্রবলেমের জন্য, আমরা এই মুহূর্তে একটা গান শুনবো এবং গান শুনে আবারও ফিরবো। তবে গানের পরে আমাদের সাথে আরও একজন যুক্ত হবেন, আর এই মুহূর্তে যে গানটা এখন বাজাবো আপনাদের জন্য, আমার তো খুবই ফেভারিট একজন শিল্পী এবং মনে হয় আপনারাও তাকে খুবই বেশি পছন্দ করেন, তিনি হচ্ছেন আয়ুব বাচ্চু এবং আয়ুব বাচ্চুর চলো বদলে যাই এই গানটা এখন শুধুমাত্র আপনাদের জন্য। গানের পর আবার ফিরছি, সাথে থাকুন।

0: শুনছেন ফরিবি রেডিওর বাংলা অনুষ্ঠান। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর, আমাদের সাথে রয়েছেন আজকে, আমাদের উপস্থিত রয়েছেন তপন সরকার। আমরা তার সাথে কথা বলবো এবং আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন বাংলাদেশ থেকে, আমরা তার সাথে আমি কথা বলবো।
1: তো তানভীর, এই গানটা আইবাচুর, এই যে এই গানটার মাধ্যমে কেন সিলেক্ট করা হয়েছে? আমরা যেহেতু দুইজন প্রতিভাবান গবেষকদের নিয়ে কথা বললাম, এটি কিন্তু একটা সংগ্রাম, তারা একটা সংগ্রাম করছে। তো এই গানটা আইবাচু যখন আমি সিলেক্ট করছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি তোমাকে বলি যে এই গানটা কেন, যে এটা সংগ্রাম এবং যে এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয় এবং সাহস, এটা কিন্তু এই আইবাচু ওনার নিজের সুর করা এবং গাওয়া গানটার মধ্যে কিন্তু আসছে। তো ধন্যবাদ। আমি যেটা বলেছি তোমাকে, যে আসলে এবার আমরা যাচ্ছি একজন একজন লেখক, ওনার সাথে আমরা কথা বলবো আসলে এই পর্যায়ে। তো ওনার নাম হচ্ছে শুভেন্দু দে। উনি একজন শিক্ষকতা করেছেন দীর্ঘদিন ধরে, বর্তমানে উনি রয়েছেন ব্যাঙ্গালোরে এবং ওনার জন্ম হচ্ছে আসামে, চিন্তা করা যায় অবিভক্ত আসামে। তো আমি সরাসরি কথা বলছি প্রফেসর শুভেন্দু দের সাথে। প্রফেসর শুভেন্দু দে, আপনি শুনতে পাচ্ছেন? নমস্কার। এবং আমার সাথে তানভীর রয়েছে আমাদের স্টুডিওতে। আমরা ব্রিসবেন শহরে, আপনার মনে আছে যে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা কিউটির কথাটা, ও ঠিক অপোজিটে যেখানে আপনি এসেছিলেন, ঠিক সেই জায়গায়। আমি জাস্ট আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে ঠিক কোথায়, সেই সেখানে একটা স্টুডিওতে আমরা আছি এখন। আপনার সাথে আমরা একটু কথা বলবো, বিভিন্ন ধরনের যে কাজ আপনি করেছেন দীর্ঘদিন, তারপরে এখন যে আপনার লেখালেখি, বিশেষ করে গোয়েন্দা সাহিত্য, এই বিষয়টা কিন্তু এখন মোটামুটি অন্য উপন্যাসগুলো এমনভাবে আমাদেরকে, প্রেমের উপন্যাস বলুন, ইনভেস্টিগেটিভ উপন্যাস বলুন, কিন্তু গোয়েন্দা সাহিত্যের যে একটা মানে বিশেষ একটা আকর্ষণ ছিল, সেটা নিয়ে আপনি কাজ করছেন, তো সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু শুরুতে আপনি যদি আপনার একটু, আপনার সম্পর্কে যদি আমাদেরকে এবং আমাদের শ্রোতাদেরকে কিছু বলেন। আমরা খুব জানতে চাই যে বাংলাদেশের সাথে আপনার কি সংযোগটা যেটা ছিল সেটাও যদি বলেন, নারায়ণগঞ্জে, এবং আপনি যে আসামে, আপনি কোথায় বড় হয়েছেন সেটা।
2: নমস্কার। ব্রিসবেন বাংলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি ঠিকই বলেছেন, আমার যেটাকে আমরা বলে থাকি রুটস, আমার রুটস হলো বাংলাদেশে নারায়ণগঞ্জে। আর 3 বছর আগে আমি বাংলাদেশে গিয়েছি, গিয়ে আমার পৈতৃক ভিটেও দেখে আসলাম, খুব ভালো লেগেছে। এই এই যে অভিজ্ঞতাটা, এটা বলে বোঝানো খুবই শক্ত। আমরা যারা এই বাংলার বা ওপার বাংলার, আমরা সবাই জানি যে আমাদের যে টানটা কতখানি বেশি। আমি আমার জন্ম হয় জোরহাটে। জোরহাট হলো আসামের একটা খুবই গুরুত্বপূর্ণ শহর। আর এটা একটা ছোট্ট একটা আমি ইতিহাস আপনাকে বলছি। জোরহাট নামটা অনেকেই হয়তো যারা জানেন না, তারা এমনি নামটাকে নাম হিসেবে নিয়ে নেন। এটার পিছনেও একটা কিন্তু একটা গল্প আছে বা একটা ইতিহাস আছে। আসলে ব্রহ্মপুত্র নদীর একটি একটি শাখা, সেটা হলো ভোগদই নদী। ভোগদই নদীর উপরে আজ থেকে প্রায় 300 বছর আগে দুটি প্রধান বাজার ছিল। ওই বাজারটাকে বলা হতো হাট। এবার ওই দুটি হাট, ওইখান থেকে এক জোড়া হাট, জোড়াট নামটা প্রচলন হয়। আজ অবশ্য জোরহাট অনেক কিছুর জন্য বিখ্যাত। জোরহাটকে বলা হয় টি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। জোরহাটে বোধহয় বিশ্বের একটা প্রাচীনতম চা গবেষণা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র আছে। জোরহাটে এশিয়ার প্রাচীনতম গলফ কোর্স আছে, যেটা বিশ্বেরও বোধহয় তৃতীয় প্রাচীনতম গলফ কোর্স। জোরহাট আরেক দিক থেকে খুব নাম করা একটি জায়গা, আমি ঐতিহাসিক ভাবে বলছি। এটা প্রায় আমরা যদি যে অহোম রাজবংশের পুরো শাসনটা দেখি, ওদের শেষ দিককার রাজধানী ছিল এই জোড়হাট শহর। তো আমি এই এক জায়গার থেকে আমি আসছি। আর তারপর আমার বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন, তো আমরা ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। আপনি বললেন আমি দীর্ঘ 33 বছর অধ্যাপনার সাথে যুক্ত ছিলাম, আর এখন খুব খুব খুশি মনে আমি অবসর গ্রহণ করে বেশ ভালো ভালো কিছু জিনিসে নিজে মনোনিবেশ করেছি।
1: খুব ভালো, আপনার জীবনটার পরিপূর্ণতা দরকার। আমি সবসময় একটা জিনিস শুনেছি, আমি জানি না আমার পক্ষেও সেটা সম্ভব হবে না হবে কি না, যে আমাদের কখন শেষ করতে হবে এটা আমাদের আসলে জানা দরকার, এবং সবাই আমরা সে জিনিসটা শেষ করতে পারি না, আমাদের শুরু হয়ে যায়। এবং আপনি এই দীর্ঘ যে পরিক্রমাটা শেষ করলেন, এবং এরপর যে আরও একটি বিভিন্ন যে আমাদের জীবনের যে পর্বগুলো রয়েছে সেই পর্বে আপনি এখন আছেন, তার মধ্যে একটি হচ্ছে আপনি সাহিত্য চর্চার মধ্যে এখন এসেছেন। তো এটা নিয়ে যদি আপনি একটু বলেন যে কীভাবে আপনার সাহিত্য চর্চা হলো, এবং তারপরে আপনি আপনার বিশেষ যে কাজটি, বিশেষ করে যে কাজটি আপনি এখন করছেন সেটি নাট্যতে রূপও হয়েছে ভুবন মল্লিক, তো আপনার সাহিত্য চর্চা নিয়ে যদি কিছু বলেন।
2: দেখেন, শিক্ষকতা এমন একটা জিনিস, এটা একটা পেশা নয়, এটা কিন্তু প্রতিনিয়ত আপনি নতুন প্রজন্মের সাথে আপনি কাজ করে যাচ্ছেন, সমাজের মানুষের সাথে একটা নিবিড় যোগাযোগের সুযোগ করে দেয় শিক্ষকতা। আর যার জন্য হয় কি, আপনি যখন ক্লাসরুমে যাবেন এই পঠন পাঠনের মাধ্যমে, ছাত্রছাত্রীদের প্রশ্নের মাধ্যমে আপনার চিন্তা ভাবনাটাকে অনেক শানিত করে দেয়। সাহিত্য চর্চাও কিন্তু ঠিক ওই রকমই একখানা জিনিস। সাহিত্য চর্চা মানুষের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। একজন শিক্ষক যখন নিজের সৃজনশীল লেখার সাথে যুক্ত থাকেন, তখন তিনি শিক্ষার্থীদের মধ্যে কেবল শুষ্ক সিলেবাসের পড়াশোনা নয়, একটা জীবনবোধ, মানবিকতার আলো ছড়িয়ে দিতে পারেন। কোথাও এই যে শিক্ষকতাটা আর সাহিত্য চর্চার একটা কোথাও খুব সুন্দর একটা মেল আছে। এবার আপনি বলছিলেন গোয়েন্দা গল্প কেন, এটাও কিন্তু খুব একটা একটা ইন্টারেস্টিং জিনিস। বাঙালি আর গোয়েন্দা গল্প, এই শব্দ দুটোকে কিন্তু আলাদা করা যায় না, মনে হয় যেন এরা একে অপরের পরিপূরক। আপনার মনে আছে ওই রবিবারের সেই অলস দুপুরগুলোতে যখন হাতে একটা রহস্যের বই থাকতো, যেটার মধ্যে টান টান রহস্য আছে, সেই নস্টালজিয়াটা প্রবাসী জীবনেও কিন্তু সমানভাবে জীবন্ত থাকে। আমরা বাঙালিরা চিরকালই একটু বুদ্ধির চর্চা, একটু রহস্যের চট খোলা পছন্দ করে থাকি। বাংলা সাহিত্যে গোয়েন্দা বা রহস্যভেদী চরিত্রের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু গোয়েন্দা গল্প লিখেছেন, খুব বেশি না, একটা কি দুটো, কিন্তু লিখেছেন উনি। আর আমরা যদি দেখি বাংলা সাহিত্যে প্রায় 19 শতকের শেষ ভাগের থেকে শুরু করে আজ পর্যন্ত বহু কালজয়ী চরিত্র পাঠকের মগজের ব্যায়াম করিয়েছে। আজকের এই এই আড্ডায়, এই দূর প্রবাসের এই সুন্দর আপনাদের সন্ধ্যায় যদি আপনাদের সাথে গোয়েন্দা গল্প নিয়ে কিছু কথা ভাগ করে নিতে পারি, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর আশা করি অনুষ্ঠানটি আপনাদের সবারই ভালো লাগবে। এবার এবার চলে যাই আমাদের একজন, তাকে তো আর গোয়েন্দা বলে না, তাকে সত্যান বেশি বলে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী। তার আত্মপ্রকাশ আজ থেকে প্রায় 100 বছর আগে, 1932 সালে। প্রথম ভাবো পথের কাঁটা, তার মাধ্যমে আমরা ব্যোমকেশ বক্সীর সাথে পরিচিত হই। ধুতি পাঞ্জাবি পরা একজন খাঁটি বাঙালি ভদ্রলোক, তিনি কেবল মগজাস্ত্র এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার উপর ভর করে রহস্যের সমাধান করতেন। কিংবা ধরুন সত্যজিৎ রায়ের ফেলুদার হাত ধরে আমরা যে ওই ঐতিহ্যর যাত্রা শুরু করেছিল তা আজও আমাদের মজ্জায় মিশে আছে। ফেলুদা কিন্তু আমাদের কাছে একজন আইকনের থেকে কম না। আমি আরেকটু এগিয়ে গিয়ে বলবো, ফেলুদা আমাদের কাছে একজন এক আবেগ। তার মূল অস্ত্র কিন্তু মজাস্ত্র, তবে প্রয়োজনে তিনি রিভলভারও চালাতেন এবং শটান ঘুষি মারতেও তিনি কিন্তু একদম দ্বিধা করতেন না। তবে আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে আমাদের চারপাশের সমাজ বদলেছে, বদলেছে অপরাধের ধরনও। আজকের এই দ্রুত গতির ও প্রযুক্তির যুগে যখন চারিদিকে তীব্র মানসিক জটিলতা আর সাইবার ক্রাইমের রমরমা, ঠিক তখনই আমি একটু উল্টো স্রোতে হাঁটার চেষ্টা করেছি। আমি এমন একটি গোয়েন্দা চরিত্রকে আপনাদের সামনে নিয়ে আসতে চেয়েছি যে আমাদের খুব চেনা, অত্যন্ত ঘরোয়া। মূল মল্লিক বালিগঞ্জের এক পুরনো বনেদি বাড়ির ছেলে। আমার গল্পের মধ্যে কোন রকম কোনো অহেতুক হিংস্রতা, মারপিট বা রক্তের বন্যা নেই, কেবল খাঁটি বাঙালির চেনা বুদ্ধির দীপ্তি আর সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ দিয়ে রহস্যের জট খোলা। এইভাবেই আমি তৈরি করে তুলেছি আমার গোয়েন্দা ভুবন মল্লিককে।
1: খুব ভালো লাগলো, মানে একদম দুইজন আমরা এখানে আছি স্টুডিওতে এবং আমাদের শ্রোতারা নিশ্চয়ই খুব পিনপতনভাবে আমরা শুনলাম আপনার কথা, আপনার সুন্দর উপস্থাপনা মাধ্যমে এই যে ভুবন মল্লিকের যে চরিত্রটি আপনি সৃষ্টি করেছেন। লেখক মাত্রই আমরা কল্পনার ভিতরে থাকি, আপনি আপনার কল্পনা এবং কিছুটা বাস্তবতা নিশ্চয়ই মিশিয়ে একটা চরিত্র তৈরি করেছেন। বাংলা সাহিত্যে এই গোয়েন্দা সাহিত্যে, মানে বাংলায় আমাদের যে গোয়েন্দা সাহিত্য, বিভিন্ন ধরনের সাহিত্য তো এই মুহূর্তে আসছে, তো বাংলার যে গোয়েন্দা সাহিত্যের এখনকার অবস্থাটা কেমন এবং এটার সম্পর্কে আপনার ভাবনাটা কি, ভবিষ্যৎ ভাবনাটা কি?
2: আমরা যদি একটু মানে ধরুন কত 10-15 বছর এর গোয়েন্দা গল্পগুলো দেখি, ওইখানে এই যে বললাম বর্তমান যুগে আপনার ধরুন সাইবার ক্রাইম, ডার্ক ওয়েব আর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গোয়েন্দা সাহিত্যের কিন্তু প্রেক্ষাপট অনেকটা বদলে গিয়েছে। আমার লেখাতেও অনেকটা এগুলো আপনি দেখে থাকবেন। আমি এখন একটি গল্প লিখছি যেটার মধ্যে আমরা অনেক সময় গোয়েন্দা গল্প লেখকরা ইদানিং কালে ওই কল ডিটেল রেকর্ডস, যেটাকে সিডিআর বলে থাকি আমরা, ওইটা ব্যবহার করে আমরা কিন্তু অ্যাকচুয়াল আসামি সেটাকে আমরা ধরি। এবার এটা কিন্তু অনেকে অনেক জায়গায় ব্যবহার করেছেন, অনেক লেখকেরা ব্যবহার করেছেন। তো আমি যখন আমি দেখলাম যে আমার একটি চরিত্র, সে কিন্তু হত্যা করেছে কিন্তু হত্যা করার পরেও সিডিআর এ কিছু পাওয়া যাচ্ছে না, তার লোকেশন ট্র্যাকিং করে কিছু পাওয়া যাচ্ছে না, তো তারপর আমি দেখলাম যে আজকাল তো হোয়াটসঅ্যাপেও লোকেরা কল করছে।
1: সেটাই
2: আমি ওখানে একটা নতুন জিনিস আনলাম যেটা আইপিডিআর ব্যবহার করে
1: খুব ভালো, খুব খুব ভালো, এটাই খুব ইনোভেটিভ হচ্ছে। আমরা খুব মনে হচ্ছে যে আরও অনেকক্ষণ যদি কথা বলতে পারতাম। শুনুন, সত্যি বলতে কি, আপনার সাথে এই কথা বলে এরকম একটি সাহিত্যের নিয়ে কথা বলা এই প্রথম, আমার জন্য প্রথম। আমি ব্যক্তিগতভাবে খুবই সৌভাগ্যবান যে আপনার বইটি আমি পেয়েছি, আপনাকে ধন্যবাদ বইটির জন্য, এবং আমি পড়েছিও, আমার কাছেও খুব ভালো লেগেছে। বিভিন্ন ধরনের গবেষণামূলক বই আমার প্রধানত পড়া হয় এবং আত্মজীবনীমূলক, কিন্তু এই বইটি হঠাৎ করে আমার কাছেও একটি অন্যরকম মনে হয়েছে, সেই জন্য আমার খুব মনে হচ্ছিল যে আমি আমাদের শ্রোতাদের কাছে আপনার এই মানে এই যে একটি গোয়েন্দা সাহিত্য এই বিষয়টি আমি তুলে ধরি। আশা করি আমাদের শ্রোতারা তারা পছন্দ করবে আপনার এই বা করেছে। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের রেডিওর পক্ষ থেকে, আপনি অনেক ভালো থাকুন, এবং আপনার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।
2: আপনারা ভালো থাকুন, আর আপনাকে এবং তানভীর ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা একটা খুব অভিনব একটা টপিক নিয়ে ডিসকাস করেছেন, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনারা সবাই ভালো থাকবেন,
0: ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ঘড়িতে সময় এখন 8:47, আমরা এখন একটা গান শুনবো, এই গানের পর আবারও ফিরছি। আর যে গানটা এই মুহূর্তে শুনবেন আপনারা, হয়তো তোমারই জন্য, মিফতা জামানের গান,
1: খুব সুন্দর,
0: খুবই চমৎকার একটা গান।

0: চমৎকার একটা গান শুনছিলাম, সেটা হচ্ছে মিফতা জামানের। আমার মনে হয় এই গানটা সবারই খুবই পছন্দের একটা গান, আপনারা সবাই উপভোগ করেছেন। ঘড়িতে সময় এখন 8:50, আমাদের হাতে মাত্র আর 10 মিনিট সময় আছে। স্টুডিওতে আমার সাথে আছেন ডক্টর তপন সরকার, এবং আমরা কথা বলছিলাম আজকে তিনজন অতিথির সাথে কথা বলেছি, যারা মূলত দুজন বাংলাদেশি স্টুডেন্ট এখানে থাকেন এবং একজন ইন্ডিয়া থেকে ছিল আর কি। আমাদের হাতে একেবারে খুবই অল্প একটু সময়
1: আছে। মিফতার গানটা কি সাংঘাতিক,
0: অসাধারণ অসাধারণ,
1: আমার খুব ভালো লাগে তার এক্সপ্রেশনটা। মানে অনেক শিল্পীরা গান করেন,
0: গায়কিটা আসলে
1: গায়কিটা আমার খুব ভালো লাগে মিথ্যার। আচ্ছা তানভীর, আমি তোমারও যে রেডিওর একটা মানে একটা জীবন আছে, তুমি রেডিওর সাথে দীর্ঘদিন কাজ করছো, সম্প্রতি তুমি দেশে গিয়েছিলে, আমি কিন্তু তোমার পেজটা দেখছিলাম মাঝে মাঝে, তুমি মানে বাংলাদেশ সময়ের গভীর রাতে তুমি প্রোগ্রাম করছিলে, তুমি অনেক মজা করছিলে, বিভিন্ন আম আম নিয়ে বিভিন্ন ধরনের ছবি দিচ্ছিলে, আমার খুব ইচ্ছা করছিল ইস এই আমগুলো যদি আমি খেতে পারতাম আর কি, যাই হোক। কিন্তু তুমি তো রেডিওটা আমার খুব ভালো লেগেছে, তুমি তোমার রেডিওর কিরকম একটা অভিজ্ঞতা বাংলাদেশে কতদিন ধরে করেছো?
0: আমি বাংলাদেশে কমিউনিটি রেডিও কাজ করি 2011 সাল থেকে। 2011 সালে বাংলাদেশে কমিউনিটি রেডিওর 2011 সালে প্রথম সরকার লাইসেন্স দেয়, তখন বাংলাদেশে মানে 11টা কি 17টা রেডিও যাত্রা শুরু করে। তখন রাজশাহীতে সিসিডি নামে একটা ছোট্ট এনজিও, তারা এটা ইনিশিয়েটিভ নেয় এবং তাদের তারা ছিল, তাদের লাইসেন্স নাম্বার ছিল 1 আর কি। তো বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিওর যাত্রা আসলে ওই টিমটাতে আমি ছিলাম। ইভেন আমি যে এখন নাই, এখনও কিন্তু আমি এখান থেকে, যেহেতু আমি আবার পড়ালেখা করেছি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে, মানে আমার সেকেন্ড মাস্টার্সটা মালয়েশিয়াতে, তো আমি যেটা করি এখান থেকে কিন্তু আমি ছোটো ছোটো স্টোরি তৈরি করি নিজে নিজেই মোবাইল ফোন দিয়ে, ভিডিও করে এবং স্ক্রিপ্ট করে। মানে এটা করার পিছনে কারণ হলো যে আমার একটু চর্চাটা থাকলো এবং এইখানকার কৃষ্টি কালচার আমি আবার তুলে ধরি ওখানে আর কি। আর কমিউনিটি রেডিও আসলে ছোট্ট, কমিউনিটি রেডিওর কনসেপ্টটা হলো যে আমাদের 34 কিলোমিটারের ভিতরে আমাদের রেডিওটা শোনা যায়। আমরা চেষ্টা করি রাজশাহীতে যেমন রেডিও পদ্মার, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার, নওগাঁতে আছে বরেন্দ্র, তো এই রেডিওগুলোর মূল অবজেক্টিভ হচ্ছে যে ওখানকার কৃষ্টি কালচার সংবাদ তুলে ধরা এবং সেগুলোকে সরকারের কাছে নিয়ে যাওয়া এবং সরকারের যে তথ্যগুলো আছে সেগুলো আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া। লাইক এটা হচ্ছে একটা ব্রিজিং আর কি একটা। তো সেই জায়গা থেকে আমি কাজ করতাম এবং প্রথম পর্যায়ে জাস্ট ওই সময় আমার পড়ালেখা শেষ হচ্ছে, মানে আমি কেবল MBA শেষ করেছি, আমার রেডিওটা হচ্ছে পাশের বিল্ডিং, আমার বাসার পাশে, তো সেজন্য আমার কাছে মানে কখনো মনে হয়নি যে আমি মিডিয়া প্রফেশনে কাজ করবো, কিন্তু ওটা আমার ভালো লাগা। সো আমি দেশের বাইরে থাকলেও যখনই বাংলাদেশে যাই, আমার জন্য আমার রেডিওতে কোনো স্লট ওরকম নাই, আমি যখন গিয়ে বসি তখন থেকে আমি অনুষ্ঠান করতে পারি, এরকম কোনো ব্যাকরণ নাই বা টাইম স্লট নাই, বাট মানে এটা ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে। একটা বিষয় হলো আমি ছোট্ট একটা, যেহেতু সময় নেই, এক মিনিট একটু একটা মানে আমি একটু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। অনেকেই তো অনেক রাজ্যে, যেহেতু একটা এডুকেশনাল সিটি বলি আর কি, শিক্ষানগরী, তো অনেক স্টুডেন্ট কিন্তু শোনে। একটা মেয়ে হঠাৎ করে ফোন করেছে রাতেবেলা, আপনি দেখছিলেন যে রাতে আমাদের কল করে অনেকে স্টুডেন্টরা, তো একটা মেয়ে ফোন করেছে। তো ফোন করার পরে সে বলছে, ভাই আমার মনটা খুব খারাপ। কেন? বলছে যে ভাই আমার সুইসাইড করতে ইচ্ছা করছে। হ্যাঁ, রাত্রি 2টার দিকে একটা মেয়ে ফোন করে কথা বলছে, বিষয়টা খুব সিরিয়াস। তুমি কেন? তো বলছে যে ও আসলে ওর যে ছেলেটার সাথে ওর সম্পর্ক ছিল সেই ছেলেটার সাথে ওর বনি বনা হচ্ছে না বা এইরকম কিছু একটা আর কি। তো তখন আমি তাকে বললাম যে দেখো, তুমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ো, মেবি নর্দানে পড়ো, একটা ভালো, আমাদের বাসার পাশে একটা মেয়েদের স্টুডেন্ট হোস্টেল ছিল, সেখানে বেশ পয়সাওয়ালা ঘরের মেয়েরাই থাকে ওইখানে। তারপরে দেখো, তুমি একটা ভালো ফ্যামিলি থেকে এসছো, ভালো হোস্টেলে থাকো, ভালো ইউনিভার্সিটিতে পড়ো, রাত বাজে 2টা, দেখো তোমার বয়সী কোনো না মেয়ে হয়তো বা স্টেশন বা বাস স্ট্যান্ডের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কোনো পুরুষের আশায়, তার পেটের দায় আসলে। হ্যাঁ, মানে দেখো তুমি কত প্রিভিলাইজড, আর সেই মেয়েটার দিকে তাকাও। তো সে অনেকক্ষণ চুপ থাকার পরে সে তার উপলব্ধি বুঝতে পেরেছে যে আসলে সে কত ভালো আছে। এই যে মানুষের সাথে রিলেট করা, আমি তানভীর রাস্তার মোড়ে চিৎকার করলেও কিন্তু আমার কথা কেউ শুনতো না বা শোনে না, কিন্তু আমি রেডিওতে বসে যখন কথা বলছি তখন হয়তো হাজার হাজার মানুষ শুনছে। এবং এই যে বিশ্বাসযোগ্যতা, পাশে থাকা, বন্ধু হয়ে রাতে 2টার দিকে প্রচুর মানুষ জেগে থাকে, তাদের ঘুম হয় না আর কি। হ্যাঁ, তো তাদের পাশে কথা বলা, এইটার যে একটা মজা আছে, যেমন তেমনি তেমনি সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা জায়গা আছে যে মানুষ আমরা অ্যাওয়ার করতে পারি।
1: সত্যি তো, এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আমিও আমার মনে করি যে আমরা যারা মানে একটা রেডিওর একটা ভালো লাগা ইতিহাস আছে দীর্ঘদিন ধরে, আমি যখন দেশে কাজ করেছি তখন তোর কমিউনিটি রেডিও ছিল না, তখন সরকারি যেটা বাংলাদেশ বেতার কাজ করেছি, তো এটা তোমার যে কাজটা দীর্ঘদিনের এটা সত্যিই ভালো। এবং আমরা চাই যারা আমরা এখানে অনেকেই যারা এখানে আছি আরও সময় দেই এবং আমরা আরও এই রেডিওর মাধ্যমে, এটাও একটা কমিউনিটি রেডিওর মাধ্যমে, আমাদের মধ্যে একটা সম্পর্কটাকে বন্ধনকে আরো দৃঢ় করি আর কি। হ্যাঁ,
0: যে আমিও সেটাই চাই। বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট এখন রাজশাহী মানে এই ব্রিসবেনে আসছেন। আমার মনে হয় যে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন কিংবা আগামীতে যারা এইটার রেকর্ডিং শুনবেন আমাদের ফরবির ওয়েবসাইটে, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের এই বাংলা কমিউনিটিতে আসুন, আমাদের রেডিওর এই যে আমাদের একটা টিম আছে সেই টিমে যুক্ত হন এবং আপনিও আমাদের সাথে কাজ করুন। সো আমাদের ঘড়িতে সময় এখন 8:56, আমাদের আসলে সময় হলো আজকের মতন বিদায় নেবার জন্য। সো শেষে যদি আপনি একটু বিদায় নিয়ে নেন, আমরা তারপর একটা গান শুনি।
1: হ্যাঁ, অনেক ভালো লেগেছে, তোমাকে তো আমি মানে ফলো করি, খুব ভালো, তুমি খুব অ্যাক্টিভ এবং তোমার মধ্যে একটা এন্টারপ্রেনিয়াল একটা বিষয় আছে, সেটা আমি খুব খুব রেসপেক্ট করি। আমি মনে করি আমাদের সবার মধ্যেই এটা থাকা উচিত, আমাদের যারা ছাত্রছাত্রী তারা যে বিষয়টা একভাবে ভাবছে তুমি অন্যভাবে ভাবছো, দ্যাট ইজ ভেরি গুড। এবং তুমি এখানে বিভিন্ন ব্যাপারে জড়িত আছো, এমনকি এখন রেডিওর সাথে জড়িত আছো, এর জন্য ধন্যবাদ। আমিও আসার চেষ্টা করি এখানে, এবং খুব সংক্ষিপ্ত সময়ের জন্য পলিন আমাকে বলার পরও আমি এখানে আসতে পেরেছি, জন্য আমার খুব ভালো লাগছে এবং আজকে আমি সত্যি ভালো লাগছে, এবং সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে শুভরাত্রি জানাচ্ছি।
0: জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনছিলেন তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই, এবং আগামী বুধবার ঠিক রাত্রি 8:00 আমাদের অনুষ্ঠানটি আবারও লাইভ হবে, এবং সেখানে নতুন কোনো মানুষ আসবে, নতুন কেউ এসে আপনাদের সাথে খুব চমৎকার সময় কাটাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফরএভার রেডিওর সাথে থাকবেন। শুভরাত্রি।